0: আচ্ছা, একটি রেলওয়ে ডিরেক্টিভ সুপার খরচ সুপার গর্ভ প্রায় পাওয়া।
1: Roger, cleared direct to Seapulk and cleared via the Seapulk Gulf arrival, Alaska 823.
0: Alaska 823, descend via Star to 8000.
1: Descend via the Star to 8000, Alaska 823.